0: আমিও নাচবো গাবো। আরে ভাইয়া নিভাই, তুই অকেলোই অকেলো নাচ আর গায় রয়ো হে, কাহা আপনে সঙ্গ মে হামুয়ে নাচাই লেগো।
1: আ ভাই তুইও নাচ তুইও গা, আজা আজা ভাইয়া তুহু মেরে সঙ্গ নাচ আর গায় লে, বলো হরি।

0: ও লো, এমন পাগলি নি হয়ে কি গান ধারেছিস? চল না চল, গঙ্গা জল আনতে যাবি না? আরে তু কা পাগল হয়ে গই হ্যাঁ, কাহা গঙ্গা জল ভরবে নি চলেগি?
1: ওই বেন, এ সচি দুলার আমার মন পাগল কুরি বেন, আমার মন আমার নাই, আমার পাম আমার নাই, এ আমার হাত আমার নাই, এ সচি দুলার আমার মন পাগল কুরি বেন, হম গঙ্গা জল ভরনে ন যাই বেন, ন যাই।
0: তুই আকে মাঙ্গু দেখ আমার,
1: ওই বেন, এ সচি দুলার আমার মন পাগল।